হাতে যায় হারে খালি হাতে যায় রে একদিন মতিয়ায় খালি হাতে যায় হারে খালি হাতে যায় রে একদিন মতিয়ায় খালি হাতে যায়।